0: সত্যতা শোভনা পেলা আপে পাণ্ডিত জন পেগুণে এক সময় চলে নিহালি বেদুন
1: আপে যা যে করে।